বেশি কিনা গিথং ধারণ জিসে কালাকার তোকেশ রাজকুমারী নেগিজি বেশি তুরো ঈদ খাস দেয়ার দুনিও বিশ্ব খাদ্য দিবস রিঙো ইয়ানি কে জামিক তুমিগু চিজেনু হালাদোক দেয়ান জাম তুইম গ্যামিগ রিঙো বেশি কশানু জামিক তুমিক চিজে দেয়ারো চুকুমো কশানু জীবন রং একে জুডিয়ানিজ নিও জু দিবাসু মকসদ খ্যাচতা মিগনু সুরক্ষিত রং স্বচ্ছ খাউ জামু মেতবু তাঙেস জাগরুক লানো নিও বেশি খাউ দোক সিরিপ পেটং পংমিগু তাঙেসি মানিজ নিও বলকি জু কশানু স্বাস্থ্য বিকাশ রং জীবনু গুণবত্তাও আধার নিজ নিও আগর খাউ সুরক্ষিত মানিমা দম মানিমা দোষ কশানু পোষণ কেমু বজায় কৈটোদানু কারণলি হাচিত নিও বয়সি জুতা কশা চুয়েকিনেজ কি স্বস নিমু তাঙেস পৌষ্টিক খাউ জামু জরুরত নিজ রিও মগর খাউ পৌষ্টিক নিমু রং একে একে সুরক্ষিতলি নিজ গ্যামিং নিও খাউ কুমো খ্যাচতা হানিকারিক ব্যাকটেরিয়া গাদেসকে ওয়াইরাস রসায়ন রং কই দোক মারি কিসিমু চিজে কই কিসিমু টোদালি বচনিও মারি খাউ জামা খ্যাচতা পেটং আখা দেসকে উল্টি দাস দেসকে সমস্যা গালি হাচিম সোকেজনিও কই দোক কমি টোদালি হাচিম সোকেজনিও বেশি খ্যাচতা দুনিয় কুমো হারবোসং করোড়ো মিগা জু দূষিত খাউ জামু ওয়াজেসি টোশিত নিও জোর ছাঙা রং বুজুর্গেনুতা